0: এখন তো লুকি তো চাচা নকে নিয়ে নাই চাচা নো চুমচুমান
1: রাখি
0: কিনে বার আকু নুলুম আকু সিনকেন
1: রাখি
2: Ini, sampe laku-laku lainnya. Iku bisa dilayani, Kang. Oh iya. Saiki ndelok arek-arek sabda pembukaan wis 3 bengi. Ya, Dik Sanamsari, ayo mlaku. Dalane rodok-rodok kae nanti dicolot. Iya.